0: বিসমিল্লাহিরমানিরহিম, আসসালামু আলাইকুম। নদিয়া কে মেঘহার্টস টিভি এফএম কে মিগড়ি কে খবর তক আয়কি কে বাদল কলি আরগন শাহুদা মাহমুদ। এফর তুমি বাদালেনি রাজ্য মসরম ফাহকুল এ খবর তক মাসির কম গুফেদুন তে এক্সপোর্ট কো রামিম বর দেহাস তিরিস তিমনা হারু কে কুরিং মিহার অফ রে তিঙ্গুন এং ইতুর কুরমাকি সরকার কে আমাজ কম রেসো জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ বিদাল বেজে রেসো জমহুরিয়া মিফদান বিদাল ভি পিপলস ন্যাশনাল কংগ্রেস কে মাথি মজলিস নিমু মব্বে বি রাসমিয়াতু গা ওয়াহক ফুল দকমু রেসো জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ বিদাল ভি মাসির কমকি দিবি হিংগে লেনার কমশা এ সিনা কুরেরু মাকি সরকারুন হাসিস কমে দেওয়া দায়রা কমা রেস বিদাড়ে মি সরকার হওয়াল বেরু মাসেরি গতু মাসকাতুম ফো মাসেরি না দুসত ফানসাস মিলিনে হারুফি অনুদাকাও একমা এ ফ্যাসা দাকা খালাস কো মি সরকার মাসেরি না মিহাতন এ বিলিয়ন বরে গিন রুফিয়া দু কো ফওয়াকান এ মানিক ফান ফাহাগ করে বে এফআর বেনুং কো উকালা প্লাস্টিক হোলি দেহাস তিরিস একে ডিসেম্বর মাহ হামে উফদ্দা বিকুম গে হুদ্দা আলুন দে সরকার নি মাফি মি বদল গেনেস ফওয়ানি রেসু জমহুরিয়া গারার কুং তিমাভিট গেলুন্দে সিঙ্গল ইউজ প্লাস্টিক গে বাবতো গে লিস্টু কান্ডেড়ুমুগে গারার মৌসুমি বদলত কা তিমাভিট হকদিয়া বেহ উজারা গে মশরা গে মথিং রেসু জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ গেনেস ফওয়া ইসলাহত গে তেরেগা প্লাস্টিক হোলিত মানায় ফোয়িং ওতুং হুদ্দকো একং এক্কো মানাওয়া তারিহ দেহাস তিরিস এককব মানি ফাসকোফা এফআর বেনুক ফোকাল আজাদ কে প্লাস্টিক হদা ফুন প্লাস্টিক হোড়ি এতেরে কো ফদা দিবিকা তারিখ বদল গেনেস ফওয়ায়রু মিগে কুরি মি প্লাস্টিক হোড়িত রাজ্যং এতেরে কুরু মনা কুফানি দেহাস একাবিস ওয়না হারুগে জুন মোহগে এবন দোহ আদি মি বাবত কো হোড়ি ফদা আদি বিক্কু মনা কুফানি নাওয়ারে ডিসেম্বর দেহাস বাবি হুগা আমিনি মগু মারামাত কুরুমগে মাসকাতুকে তেরে মিহারু মাসেকে কুরিয়েদা ফুরতম সেগমেন্ট কা তারলুমগে মাসেকে হফতাগে তেরে গানি মেনে কম এমটিসিসি এম বিদাল ওজে আমিনি মগে তার মিফারালনি দে ফশলে ককম মাসকাতুকে কন্ট্রাক্ট এমটিসিসি এম বিদাল ওই তার অলাগে তরগি কোফোইং আমিনি মগে তার ফশল হালাকু মাগুলিগে এ মাসেকে আলুং কুরুমা এমটিসিসি হাওয়া কোফওয়নি মিহারুগে জুন মহগে তেরেগা মাগুগে মাসিকে এক সেগমেন্ট তক বহালাগে কুর মুন্দার মিহারবনি সেগমেন্ট একে গহিমিনে ইজুদ্দিন মাগুম ফিশকিং দরমম তো হসপিটাল ক্যারি ওন পাক আহমে তারলম গ মাসিকে ফশাফা জামানু সুরে দিবে রাজ্যে গে মেহারু আডুন দেকেবে মুঙ্গন্না আদি গাওমি সালামতা গুলিফওয়া এমে বড় এম মাসলে কি বিদেশিং এ মাসলা আহারুং আহার বিদেশিং এ আবাদি ইতুরবমুন দিউমা গওয়াদা খিলাফং ওলে বিদেশিং আদদ ইন্তিহায় মচ্চদ্দিউমকি দিবিহিকোমে রাইতেগেবে সোয় কম্বোডুমে সরকার হিঙ্গা পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসিগে মতি মজরিহুগ ওয়াহকদ কৌমুং দাখিলি সালামতা মাসেকে তেরিকমা ফান্নিয়াতা বেহে ওয়াজির আলী হুসানমণি বেতুদে মুদ্দতুগ মি দায়রাইং হোদুনু বোড়েতে কামিয়াবিতোগে তফাস হিসাবতা হামকুরব ওয়াফা ওয়াজির ফাহকুরে বিগুতুগ রাজ্যেগে মুড়ি আবাদিগে দেবাকুলে বেকি বিদেশিং আদুগে সরকারুম বেরিকমা হওয়ালভেরু লিকিউন্তকুন দক্কা গতুগ রাজ্যেগ উড়ুমুগ হুদ্দ দেইফওয়া দেলক নোধি ফসাস হাসতেক হেদ্দিহ আব্বি দেসিং এব তিবি সরকারুন টিবি ফ্যাসা দেক্কুমা বেঙ্কা এভ স্কুলমে নেক্কমা ব্যাঙ্ক অফ মোল্ডিস বিএমএল ইন বিদাল বেজ্জে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এম SBI in sarukarun nagafawa satek fansas million dollar ge treasury bill facility ge tereng baki fansas million dollar dakka khalas ko fawani mimo ge sataravan do milo nabra dekkuma BML in faisa no to dollar ge liquidity for ko di fawa kama bune deke wahakata ka e faisa dekkum ge sobum bank ge mali halatan asar ko fawa kama buna wahakata ka buna wahakata BML wani to ko fa মিকমাগুলিগে বিএমএল উন্নরনু বয়ানুগ মি এভস হাগিগত এন্নে দোগু মাউলুমাতকে কম বানি বিদাড়ুফ আদি সরকারু মিদারিনি আদাকুরমা বিএমএল গে মালি হালতা নুত ব্যাংকিং অপারেশন তক এভস কুলমে নেক্কমাভিস এ ব্যাংকু মানি হাম কুরাওয়াফ ব্যাঙ্ক অফ মোল্ডিস বিএমএল ইন মিদি অগস্ট মোহে নিয়েলাং হাসতেক ফানসাস তিন মিলিয়ন ডলার উইক্কা ফওয়াকমা এ ব্যাঙ্কু হাম কফি বিএমএল ইন বিদাড়ুবি ডলার উইক্কেগেন রাজ্যেন বেরুয়া মিমবর ತಿರಿಸ್ ತಿನೆ ಪಾಯಿಂಟ್ ತಿರಿಸ್ ತಿರಿಸ್ ತಿನೆ ಪಾಯಿಂಟ್ ತಿನೆ ತಿನೆ ಇನ್ಸತ್ತೆ ಇತುರುವೆ ಮಹೆಗೆ ಮಚ್ಚ ಅಡ್ಡಿ ಹೇಕೆ ಪಾಯಿಂಟ್ ಹೈ ಮಿಲಿಯನ್ ಡಾಲರ್ ಅಂಗಾರ ಅಫವಾಕಮ ಅದಿ ಬಿ ಎಮ್ ಎಲ್ ಮೆದುವರ್ಕೋ ರುಫಿಯಾ ಅಕೌಂಟ್ ತಕ ರುಫಿಯಾ ಅಕೌಂಟ್ ತಕ ಕುಂಕುರ ಬೇರುಗೆ ಮುಮಲಾ ತಮ್ಯಾ ಹರವಣಿ ವರ ಬೊಡನ್ ಇತುರು ಎಫ ಬಿ ಎಮ್ ಎಲ್ ಇನ್ ಹಾಮ್ ಕೊಫವಾ ತಫಾಸ್ ಹಿಸಾಬ್ ತಕ್ಕಾಗುತ್ತು ಆಗಸ್ಟ್ ಮೊಹಗೆ ನೀಲ ಎವರೇಜ್ ಕೋ ಮಹೆಗೆ ಮಚ್ಚ ಅಡ್ಡಿ ಏಕೆ ಪಾಯಿಂಟ್ ಹೈ ಮಿಲಿಯನ್ ಡಾಲರ್ ಬ್ಯಾಂಕು ವಿಕ್ಕಾಫ್ವಾರು ದೇಹ ಸಬ್ಬಿಸ್ ವನಹಾರುಗ ಆಗಸ್ಟ್ ಮೊಹಗೆ ನೀಲ ಜುಮ್ಲಾ ಹಾಸತೆ ಕಫಾನ್ಸ ಅಸ್ತಿಮ್ ಮಿಲಿಯನ್ ಡಾಲರ್ ವಣಿ ವಿಕ್ಕಾಫ ಮೀ ಮಿದಿ ಆಹಾರ ಅಳಬಲಾರು ಗ್ಯಾಗಣಕ ತಿರಿಸ್ ತಿನೆ ಪಾಯಿಂಟ್ ತಿನೆ ತಿನೆ ನೋತ ತಿಂಬ್ಯಾಕುಳ ಎಬ್ಬ್ಯಾಗೆ ಇತುರು ಮೆಕ್ಕಮ ಬಿ ಎಮ್ ಎಲ್ ಇಂಬಿದಾಳುವೆ ಮೀ ನಿಸ್ಬತ್ತುಂ ಬೆಂಕು ಡಾಲರ್ ವಿಕ್ಕುಂ ಕುರಿಯ ಗೆಂದಾಣಮ ಮಿಯಾಹಾರು ನಿಮೆಂವ್ಯಾರ ವಿಕ್ಕ ಡಾಲರ್ ಗಾತದು ಗ್ಯಾಗಣಕ ಎಬ್ ಬಿಲಿಯನ್ ಡಾಲರ್ ಅಂಗ ಅರಾನಕಮ ಲಫಾ ಕುರಿವೇಕಮ ಬಿ ಎಮ್ ಎಲ್ ಇಂಬಿದಾಳುವೆ ಮಿಹಿಸಾಬಂದು ವಿ ಎಫ್ ಎಮ್ಗೆ ಮಿಗಡಿಗೆ ಖಬರ್ ತ ನಿಮ್ಮ ಖಬರ್ ತರ್ಡ್ ಸುಮ್ ಗಳ್ಗೊಂಡಾಕೆ ಹೆದ್ಕೊಳ್ಳು ವಗುತ್ಕೊಳ ಎಮ್ಮೆ ಬೇ ಫುಣ್ಣ ಶುಕ್ರದನ್ನು ಉಫಾರ್ ಬಾಜರ್ ವಗುತ್ಕೊಳಕೆ ದೊಂ ವಕೀಲ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಂ
1: ನವೋದಿ ಎಕೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ದಿ ವಿ ಎಫ್ ಎಮ್.

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বলা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমএ ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিলব
0: ওয়ার রাঙ্গাল ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়াল অন্না কোঙ্গেন কো আন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
3: শাবিয়া

0: রহমান ওয়ন্ত রহিম ওয়ন্ত আল্লাহ গে ইসমু ফুরুম ফাশা গেল নামে
1: কুল হুয়াল্লাহু আহাদ
0: খালেক ফান বিদার ওয়াশ এই ইক্ষ ওয়ন্ত আল্লাহ হে
1: আল্লাহু সামাদ
0: আল্লাহই এমহা তাকেত একলাঙ্গে বেনুন তিরবে গিমবা আদি ইবে সেচ্চক একলাঙ্গে বেনুম বে বুড়িগেনবা রসকলাঙ্গে
1: لم يلد ولم يولد
0: اكلانگه کان ایوس اچن اوفم وگنه نوے ادی ایوس اچکا اکلانگه اوفم و وڈگنه نومے وے می
1: ولم يكن له كفوا احد
0: ادی اکلانگه افد وگن وا ہما اکچ وسن وے
2: دیوے FM دیوے نائکو নদীয়া একে মেগাহার্টস।

0: রহমানন্ত রহীমন্ত আল্লাহ গে ইসমু ফুলুম ফসা গেল আমি
1: কুল আউযু বিরাব্বিল ফালাক
0: খালেক ফান বিদাল ওয়াশে ফাতিহু গে ভেরি রাস কালা গে হযরতুন তিমান খালেক ফান রাকা তিরকান লিবগান নামে
1: মিন শাররি মা খালাক
0: এ কালা গে হাদ দাওয়া ফাওয়া হা তাকে তিগে নুবা কামুনে
1: ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব
0: আদি রে গন্ডুগে আন্দির খং গদবগেম ফি হিন্দু এ রে গন্ডুগে নুবা খামুম বিসমে
1: ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ
0: আদি গুত্তক ফুমে মিহু এ বহি সিহর হাদা মিহুগে নুবা খামুম বিসমে
1: ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ
0: আদি হাসাদ বেরিয়কো হাসাদ বেরি বেজ্জ হিন্দু এ নাগ নুবা খামুম বিসমে
2: দিবে এফএম নুদিহে কে মেগাহার্টজ।

0: বি বিষ্ণাম নিকান্ত বাদল করা দমি দিবেন বড় উদরেকে মি কম বাদলে পা আম বিষ্ণাম জয় জয় ওয়াজিবে কে ওয়ারত বানি বিও কোস বাদলে হাম মামি ড্যাডি বড় কস কুড়াস আয়ু মি এ গো ওয়াই রে কানুলা কোনে ফরঞ্জি নে হিতাস দেমি বরং এনে সমাতন দি হে লাশে দিবে হিন্নে হে লাশে দিবে বিষ্ণাম বি
1: ದಿವಿಹಿ ಬಾಹಕಿ ಹೆದಿ ಫೋದಿ ಕುರಿಲಮ್ಮ ಅಣ್ಣ ರೀತಿ ಬಾಹಕ ವೇರು ಎ ಬಹುಂ ವಾಹಕ ದೆಕ್ಕುಮ್ಗೆ ಫುರ್ಸತ್ ಲೆಮ್ಮಕಿ ಲಿಬೆ ಫಾವರಿಟ್ ಕಮತ್ ದೆಕ್ಕ

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

اسمايل افون আড়ুয়া মন্তি দানি নোয়াদি একে মেগাহার্টস দিবেহি এফএম

0: দেখা ভাগের নদী এরম তো দেখা ভাগ মিজো বোনতা এন আনে বারুণ ইনভাইট করান এডিনা সো এডিনা গে ওয়াক দক্কং ইজ দিস টু আওয়ার্স হে ইয়ে এনে আকো ওয়াক ইন ডিনা এ কত্তা what should I do এ দেন মি হু নাই কো গিন্নম ভি হে রাইট
1: ইয়েস দেন অফিস মে হং গন্নান
0: আ এ কনভারসেশন
1: গে সো ডিখা
0: ইয়া এ কনভারসেশন এ তা কুরিয়া দানিগে এতানো গা এনে কিতা মি হু গন্নানে কাং আদি কোনকাল ফুড দে বেনো ওয়াক ম বুননি অফি হোগে
1: মি হু গা দ ওয়েট হুনা লানি আই রিমেম্বার আই মি হু So, Varun, Alisha's boss and wife, Adi Demiha Kua, so like 5-6 Varun mihong Alisha lagging, so 6 mihong Hurieta.
0: Ah, yes, barabar che hoon.
1: 6, then Thai food.
0: Barabe, barasal inge, tita wati jawab dunga barak cool inge. Okay, then go suwala ki Siddhu nuni Varun na abe baddil ko dakka waha ki teka ki ko ba.
1: It was me fadege cafe kal tanaga var rooftop tek var horiha windows some finando landscape perugado so and as me bonani do abe var ritko shme bonani deshe haring software ambura erung ani moni sabu ekamaku varun hama phone hadala mashennu dena me var abe king he kore veni do then abe hama bonan darisgo দেশে এরনি মদেন কুরং ওলেক মা হাডি ওয়ানে এর বেজারে ওয়ানে এবারমস গাবুন কুরি দেন এসা বাবে বনি
0: ওকে ওকে বরাবর আই ওয়াকে দকানিগে দেন পিনাকল অফিস সং আবে ওয়াজিফাই কা বিস্তেতা
1: ইয়েস
0: দ এন দানি কম ওয়াজিফাই কা
1: এন ওয়াজিফা ফতম এপ্লাই কুরি রসেতাম হমনি ইউ আর টু ওভার কোয়ালিফাইড হে বিকাম
0: হ্যাঁ
1: এন দে লাইক ইঞ্জিনিয়ার এ গতম
0: আ ইয়েস ہم ایک نے ہلاک فون کمپیوٹر چے ریپیا کال دان جے میں کو تو ویری گڈ انگے وارم مولو انگے اوکے ابے الیشایا نونی الیشایا ابے کمفورٹیبل وان فش حساب کی کو با
1: افٹر ڈینر
0: دا تھائی ڈینر
1: تھائی ڈینر اف ہو اینڈ دین دا ہول
0: تھائی ڈینر کے کمن فون والا نی اینو ارے تیمن نے انیک کائ کو ٹائم سپینڈ کرم وچ کے تاسے دونوں ہنٹ فون والا نی اینو
1: اے کم کو تھائی ڈینر اف ہو اینا তাহলে জেলেস ফি তাদো এম বে মমনে একাল রোকলিনো মতে দে ফিং আই দেন এ ফাহো আই থিংক আনে কম্পিউটার রাগল কুর হোড়ে ফ দক্কেনো দ হোল শেলো ওয়াহক এ ফা সো বড় ক্লোজ অন পেশি
0: ইয়া ইস রাগল আতি পুনি এক বাদিকে তেরিয়া কে মেসেজ খাং ইনদে গেন্দো ইয়া সেকেন্ড লাভ কি এ কি আগে বাক দেখি দোস্তো ইয়েস বরাবর ইনগে আ হিসাব বন্ধু আসলো এ
1: ক্লোজ
0: ওয়ান পেশি abe ki aslo neniye nokan elisha engine kine
1: elisha engine because eddo var a deep conversation kurido haringe furtam loibaka anne khaukam adives neengaye then elisha was like really and then egadi ga meole varun no ni siddu vattala ninge vattala gadi ga emihum bahadakan utta den ene ferani abedo den ei sabum varun palarali meene ki gobas neni neni noone are fatu gami he kendia den ei sab masol jehne
0: na barabar inge wa wa wa wa den o swala ki abe aslo lobiba mi he ki alisha kan alisha ingun hisab ki
1: aso adu tere alisha bihar aliko bihurge ferdam heve na
0: kumma gendiya goninga aso ki vetin tv ti expression ti
1: e mi bara abadu salwa lave do ekaso alisha ev furtam me ingeni abe alisha deke lobi ba kanu abe aso khawo ingeni taniya school playing
0: yeah
1: taniya school play is like but musical do ega de that story elave ado ek te ladke dar do and then at nimma phale shahane do thaniya kar ki ka ko hai mil story kya dini froggy
0: oh
1: froggy kya dini froggy kya be
0: okay
1: yehi sab gani
0: e mama assis lobe ke baat var hum e bainge ka swal asya hum no doubt do
1: yes
0: okay then we swal ki unify software launching kanta vikine
1: so ehi sab mar miha tanang yar alisha inge jedo varun no ni siddu ki kos me kando ena do
0: ugale no
1: unka inge ne meena medie do abe ho dando abe ho da fa be ko de software launch was a boss card then ena em kure mati phala lani do mi software aso hedi meene no ne kya fa drama do then ehi sabon boss suri vaan wane ki fa do boss meta ko software launch do da shabon do

0: ইশা সুয়ালে কুরান্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাড়ো ফেমবেরুং এমএ ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাড়ো ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরং কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
2: শাবিয়া

0: আওয়াহ দামা
1: দম বেলিকানু মাথি দুয়েলামুন জাতিন পুঞ্জে এনেকে অ্যাথিলা নোরাল্লা দিককল্লি হিনিতুম ওমা একুগে জাতিন গে আতুগা নোরাল হিফালি এ মুনুম বেস ফেন্ননি উফা বিরকামে দে জুয়ানুন একুগা কুরিয়ং হিঙ্গাগতে ডিঙ্কিয়ং আরা ইন ফজনা ফেনমুন নোরাল গে হিনিতুম ওম ফান্ডু ভেগেন দিয়ে এ এবাগুতু নোরাল গে আতুগা জাতিন হিফালি সাবিত কামা একুগে জাদিন কে মোনা নুরাল্লা বালা লেবনে এ মোনুং এনে ফেনুনি ইয়াকিন কামে নুগুডানি ফাদা আজুমে বেস তেলল কবি এ ডিঙ্কি ইয়াঙ্গারা হামে চেহলামুং ফজনায় নুরাল বালালি এ ফজনাইনি ইসো বালানে এ মোনুকে কুলাবরতা সিররুকুরং উলে কাহলে ফজনাকি হিমেন কাম গে ফাহাতু কবা মানা নগমবি কিহিনে কামে নুরাল্লা কা নেগুনে এহা ফাসে হ্যাঁ বালিকাপুর কুফানে হেনেবেস হিয়ে নুয়ে হিয়ালাকা গেল্লিফেইন্দা এনে গেয়াথা জাতিন মাডুমাডুম ফিত্তালিকামগে ইউসাজ করেবুনে

ফাওয়া ফতশাই খালে গে ফান গে খুরিম বাওয়া লব্বা ফাওয়া ফতকং ইমাম বা মি হুনে আদি এউরেনি হামা আখিরাত দুহা মেদুগা ইয়াকিন কুরা মি হুনে।